0: চেলি হেদি ধই বালাই লোটি পড়ে বড়কে ব্যাংক বিবরণ দিয়া পয়সা খাতা মি আই জানছ বড়ো
1: ধই ধই বা তুমলে লোটি ভর রাই থাব
2: আছি না কে হো রে চেলি লোটারি পড়া তো নিগো হব
1: কবই নবরিয়া লোটি কসরি পড়ন ছব বা ইসা মেসেজ হোয়াটসঅ্যাপ ফেসবুক ভাইবার কাইমিলে আয়ালে কবই জনপতিয়া ফোনে আয়া লাগাই আপনো বিবরণ কবই জন দিয়া কসাইলে বিত্তীয় সংস্থালে তোমার পাসওয়ার্ড পিন আদি কবইলে মাগদৈন ইয়ো তো ব্যাংক আফুইলে মাগদৈন
3: সতর্ক রউ ঠগি বটে বচাউ
1: সিদ্ধার্থ ব্যাংক পঠিয়াই জনহিতমি জারি সন্দেশ
4: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই
5: বুঢ়াল্লা সুন্টো কি নাই ওয়ানান্দে ঘোজ আগিলি না আব্বা সময় এক ঠো ঘর গহনা নেই হো বনাই না হনে না পট্টা নি পাইনা তা
6: আদি গহনা বনাই না তো দোকান খোস্তি খোস্তি পরেশান আটু কাহা বানাও কাহা বানাও
5: তোহার বাটা স্তর তোহার রামপুরান দিদি ইয়ে নে সামুয়েল জুয়েলার্স মসে গহনা বানা কানছে কি কত্রা সুঘর বানা কান লবাটি
6: এ লে লে ঠিকে বা চল হালি ভাটট খাই আও যাই কাহু সামুয়েল জুয়েলার্স মে গর গহনা বানাই
7: সামুয়েল জুয়েলার্স বলভদ্র চৌক টিকাপুর প্রোপ্রাইটার তেহারি সিং সুনার
5: আমার ইহা হরেক মেরি সুন চানি কে গর গহনা বনা যায় রসায়ন বিনা রসায়ন কে গর গহনা বনা যায় ও অর্ডার অনুসার ফে বনা যায় মোবাইল নম্বর 98684 41208 ও 98486 39261